সবনাম্বা দেমো ওই মাছুনিয়াম তো লুজি জঞ্জোখো নিমোদা দানি দুইথো তো পজং লংচিন নিউটলি খং কাঙ্গে লংচিন জা থেতং রেজা লিনচিন রোয়াং জি সিংখান সিবিনান জঞ্জি শোয়া গাজো সিনদে চি মানা লিনচিন জৌশু সিংকি রিনচিন ইন দেরেং গো লিনচিন নো জংকো রে নিয়া সিবা দো সেমবা বো রে গো সিবি লিনচিন দারং লংচিন খাবার সোয়া সিবি নাস লিনচিন খাসং জাদে সিওবি জোবোছো গাবো ইয়ং আইহো